হরিহা কামাকি তিমান রাসকালাগ হাজরতুঙ্গা হজ্জতকে এ হজ্জত তিমান রাসকালাগ ইব্রাহিম গে ফান দেবী এ কলে গে ফানু গে কৌম গে মি হুন্ন হুঁশ হেড়ু মশে তিমান রাসকালাঙ্গে ইরাদ কুরব্বা ভয়কু দরজ মথবেরি কুরবমে হাম আকাশবরুং কলে গে ফানু গে বেরি রাসকালাঙ্গে হাকিম ওন্ত মোলদ্দিন ওড়িগম্বা রাসকালাঙ্গে

এওরিং আলোখং কোরা থাকে চিত্যবা মিহং ইচ্ছে গোয়া নাহ দাসে এর নেগিতিবে এওরিং আদাবা থিরকম গুতুং আল্লাহং ইচ্ছে গোয়া ফানেতে হাম ইফাদাইং কমে উম্মতকমে এ বৈগ্য আমল তিমন রসকলাঙ্গে জিনত তেরকো দেখেবিমে দিং এফ এওরিং রুজু আবা হুশি এওরিংগে বেরি রসকলাঙ্গে হাদরত হসে দিং এওরিং কমুলুন আমল তোগে ওয়াহকাইং একলাঙ্গে এওরিং না খবর অঙ্গবানেতে

0: عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموهم تحاببتم أفشوا السلام بينكم رواه مسلم معني মাইং আল্লাহ একলে গফান রুসুল লভি আবু হুরায়রা গফান কি বাইং রিওয়া বেগম বে একলে গফান বিদালু বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিমান কলে গফান গ ফুরান ফুল একলাং ইয়াদ কুদরত পুলগাওয়া কলাং জাত ফুল গন্দেবা হাদিস কুরবমে তেবা মিহুম ঈমান ওয়জ্জমা দান দে তেবা মিহুম না স্বর্গ নদবে হুটে আদি তেবা মিহুং একক অনক কুদকে লোভ বেজ্জম দান দে তেবা মিহুং ইমাম বিকম গ নুয়া হুটে তেবা মিহুং একমে কফিনমা তেবা মিহুং এব্বায়ক অনিব্বায়ক লোভ বেতিকং উফদি দান কামে তিমং কে ফাণু বিদালু দেবং হিজে তেবা মিহুং এব্বায়ক অনিব্বায়ক সালাম কুরুং আম কো ফতুরাশ এবহি এ মুসলিমক অনে মুসলিমক বদল ওয়া হিন্দু সালাম কুরমকি আদে কম গ হাদাশ
1: الله أكبر الله أكبر